0: দাক্ষিণাত্রি ঋষিকুল্যা নদী চিরবেণী পার্শ্বে ঘঞ্চ বন কুঞ্জ
1: কুঞ্জ কুঞ্জ শোভা পায়ে
0: চিরর বেণী পার্শ্বরে গহলিয়া বনস্থ সে বনস্থরে শোভা পাউছি অতি সুন্দর দেখা যায়।